থ্যাংক ইউ কল করলে ঢেরে ঢেরে মনে না হব যে লোড দুবারা হের দি কল করলে সে হাজি কাসি কাল মানে বলছো গদি কেম দনা দে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হাজি বিলগত কল ড্রপ শো ইয়ো জাহান মনে না কল করলে কাসি কাল মানে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ঠিকঠাক জি সো খবর কি কেম জানা কারক না হোসন খবর গেবে হাজি হোসন তো প্রোগ্রাম কে হর কে লেবি সরঙ্গে শায়ে আলহামদুলিল্লাহ ঠিকঠাক ফার্স্ট টাইম কল দেবো কত সে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা মকসদ কড়ে দে শাহ বস বিয়া হো ডেরা শাহ শাহদার তো কেনা প্রোগ্রাম হো রে সহি ডের সর মার্শাল জব রোক আচ্ছা শাহ ডেরা মানে না আচ্ছা তুস মার্শাল তোমরা প্রোগ্রাম ইনে শোক বন্ধে ওর ওই দেশ পে বারো বজে পর ওর ওই কেলা ট্রান্সমিশন অফ শোয় নেই মতলব ন্যাশনাল অ্যান্থম বেলে শুই নেবি তোমরা তুসে রেডিও লাগে বলি জি বিলকুল নম্বর ডিজ ইউ বিজি বি ও ডের মুশকিলা বন্ধে মিলাবি জি বস কোশিশ সড়াই কবি কেন বেকাল মিলাবি জি সহি আচ্ছা জি দারা তো হয়েছে সব বেলা ওয়ার্ড প্রোগ্রাম কে আচ্ছা খবর দে না রেশবে ওয়েল দে না রেশবে সালাম দে বরস খবর দে না রেশবে শাহ ইয়ো জাহান মনে না ওকে লাফেস কল কবলে ডেরা ডেরা মনে না বিলকুল বিয়েছি খবর না ইয়ে রেশ বলে দা বেলে তুস খবর ইয়ে রেশি খাজি সন্দরা হাম ওর ভি

কিছুটি শেষ আমরা হঠাৎ ডের মনে না থ্যাংক ইউ মেসেজ কে বলে ডেরা মানানা জি দেন লবা মিছ আদনান আফরিদি ইয়ামা দ মেরালিনা বাই সঙ্গে খে কলকলা কলা চে খফাশি সড়াই পকার দে চে আল্লাহ তা মুতাওয়জু মুতাওয়জু তো ওই গান চে মেরাল সকারে তাসু মেরালিনে চুগম মেসেজ করে দে ডেরা ডেরা মানানা চে প্রোগ্রাম কে দে মেসেজ বগো নেক্সট ইসলাম বাই জান শাইয়েজ লাইভ ইয়ামা দ করকনা ملکی ڈراما سانگ رتب لیکا آئی مس یو بھائی جانی سیدہ ڈیرس جی تو مننا اس کو چکم دے ٹائم ختم شوے دے اور دین لوا دے پروگرام کی خوز جسٹ فرسٹ سانگ پلے گاؤں خود اتوار پر چکم پروگرام دے ٹیک شو مارننگ کے پروگرام میں دا سہار آٹھ نا نو بجے پر آگا بالکل ربردائش پہ کہ سر اردو سانگ چکم دے پلے گاؤں خیر بل پروگرام کی بنشلہ ضرور درتب لے کا کم سانگ فرمائش دے کرے دا بنشلہ درتب لے کے سیدہ جی بالکل سونگ طرف تھی پروگرام شیوا سندر چکم دے وور بھی او دے سندر نہ بعد چکم دے بیا ضرر سی نو بالکل انجوائے کبھی دا سونگ او دے سونگ نہ چکم دے بعد بیا ضرر سی